0: ใหม่ฮะป้ายแดงจนกว่าจะจัดการเรื่องราวพวกนี้ให้เสร็จถึงจะยอมให้ออกรถใหม่ได้หลังจากนี้แล้วก็ต้องแก้ไขรถเก่าที่ซื้อไปแล้วด้วยนะครับก็เห็นว่าวอลโว่เขาก็จะจัดส่งรายงานความคืบหน้าการเรียกคืนรถให้กรมการขนส่งทางบกได้รับทราบเป็นระยะจนกว่าจะแก้เสร็จครบ 100% ซึ่งก็บอกว่าการกรมการขนส่งเนี่ยก็มีอำนาจหน้าที่โดยตรงที่จะกำกับดูแลไม่ให้เกิดอันตรายแล้วก็ทบทวนการรับรองมาตรฐานความปลอดภัยของรถที่ขับเคลื่อนด้วยไฟฟ้าแล้วก็แบตเตอรี่นะครับแล้วก็อย่างที่บอกระงับการจดทะเบียนใหม่จนกว่าจะแก้ไขให้เสร็จแล้วก็ระงับการใช้หนังสือรับรองแบบรถที่จะส่งผลให้รถรุ่นนี้ที่ผลิตหรือนำเข้ามาใหม่ในอนาคตจะไม่สามารถดำเนินการจดทะเบียนได้ใหม่จนกว่าจะแก้ไขเสร็จแต่ถ้าเกิดประเด็นนี้นะฮะวอลโว่เขาระงับเรื่องของรถ EX30 มานะหลังจากนี้เขาเลิกผลิตแล้วเห็นว่าจะไปพัฒนารุ่นอื่นแทนก็มีข่าวอันนี้ออกมาแล้วจากต่างประเทศ
1: ของบ้านเรารู้สึกจะขายไป 1,600 กว่าคันตอนนี้มีคนไทยใช้อยู่ 1,600 กว่าคัน
0: 1668ยอดเมื่อกี้ที่ผมได้บอกไปต้องแก้ให้หมด
1: ก็ไล่เปลี่ยนในแต่เห็นแถลงเมื่อวานนี้ก็ทำมาลูกค้าเขาก็ดูจะวิพากษ์วิจารณ์มากนะก็คือบอกเขาสั่งมาแต่ว่าเขาจะตรวจดูโมดูลภายในตัวแบตเตอรี่เขาจะเปลี่ยนให้เฉพาะที่เขาเห็นว่ามันจำเป็นต้องเปลี่ยนก็แสดงว่ามันอาจจะในความหมายนี่มันเกิดความผิดพลาดไม่ทั้งหมดของแบตเตอรี
0: ่
1: เพราะแบตเตอรี่เขาบอกว่าตัวนึงมัน3โมดูลใช่ไหม
2: Калган салтуу форма кишет, мисалы форма форт деп коет эмес бизби. Ошону сөздөрдө кийишет, ал эми бирок акыркы учурларда ошол башкача форма кийүү дагы салтка айланып баратат. Анан дагы акыркы вальс бийлешет, акыркы коңгуроо дагы кагылып чоң майрам катары белгиленет. Анан ал эми АКШда болсо, Last Day of School жана Graduation Ceremony дагы болуп өтөт. Бүтүрүүчүлөр атайын манча жана 4 бурч калпак кийишет, диплом тапшыруу аземиндаги абдан маанилүү болот экен. Ал негизи эле бизге салыштырмалуу Америкада да башкача өтөт. Алар атайын мантия кийишип өзгөчө бир мааниге алышат бул күндү. Ал эми Японияда болсо Сотсугёшки деп аталат экен бул майрамы. Абдан тартиптүү жана тынч өтөт экен. Окуучулар мугалимдерге таазим кылып ыраазычылык билдиришет. Кээ бирлери болсо ат көз жашын тыя албай ыйлаган учурлар да көп болот экен. Негизи эле бул нерсе баарында эле болсо керек. Бардык эле жерде көз жашын тыя албай акыркы мүнөттөрүндө ушул мектептен кеткиси келбей калышат десек болот. Ал эми мага эмнегедир Япониядагы өткөрүлгөн ушул Сотсугёшки деген акыркы коңгуроо аябай аталышы да аябай жакты. Ал эми Түштүк Кореяда болсо мектеп бүткөн соң окуучулар бири бирине кол жазма каттарды берип эстеликке сүрөткө көп түшүшөт экен. Бул да болсо бир кызыктуу десек дагы жаңылышпайбыз. Бири бирине кат берүү дагы эмнегедир эң сонун мүнөттөрдүн бири десек дагы болот. Ал эми Германияда абитур бүтүрүү азими бар экен. Бүтүрүүчүлөр кызыктуу костюм кийип кээде көчүү майрамдарындагы уюштурушат экен. Негизи эле ал эми сиздер болсо кайсыл жактын майрамдарын билесиздер, кайсыл жакта кандай майрамдалат сөздөрдү бизге калтырып өтүңүздөр. 0555 15 10 29 биздин активдүү угармандар бар бекен, гана көрөлүчү. Андемесе азыр болсо сиздер үчүн кайрадан эле жагымдуу чыгармалар жаңырсын. Сиздер үчүн Абас Зениловдун аткаруусунда Классташтар аттуу чыгарманы жаңыртмакчыбыз.